चलना संभल के, ये हमारे रफ़ी जी ने बता दी है मेरे दोस्तों कि मोहब्बत की राहों में चलना संभल के, खुरुई खुरुई यहुफनी तबलुयन वनेर आंदरन फिन दंदा थे तैतिस नो नो सोमखा खुरुई खबर्ट स्टिल onder de oppervlakte. Ook wanneer je even niks lijkt te bereiken, ben je misschien juist bezig om sterker en dichter bij jezelf te komen. Je hoeft jezelf niet te vergelijken met anderen. Groei heeft geen vaste timing. Groei heeft geen vaste timing. Soms zie je aan de buitenkant niets, terwijl er van binnen juist heel veel verandert.

नामी संगीत आप सुन रहे हैं। ये अश्वमेध की आज का सिलेक्शन भी आप श्रोताओं को पसंद आता होगा। तो वक्त हो चुका है यारो कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और कुछ इस जमाने के विद्वानों, पढ़े लिखे लोगों और मशहूर मशहूर लोगों ने अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं मनुष्य के बारे में यारो, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये अश्वमेध लेकर के इन बातों से जरूर कुछ ना कुछ हम लोग सीखेंगे, तो जरा गौर फरमाएं। कहा है श्री नाइल आर्मस्ट्रॉन्ग, है वॉज एन अमेरिकांस एस्ट्रोनॉट एंड लिव्ड फ्रॉम 1930 टू 2012। और नाइल आर्मस्ट्रॉन्ग ने कहा है मनुष्य के बारे में यारो कि Het is een kleine stap voor een mens, maar een grote sprong voor de mensheid. Hij bedoelt zeker toen hij de eerste stap op de maan zette. Agamemnon, Harold Macmillan. Hij was een Brits conservatief politicus, ook premier, en leefde van 1894 tot 1986. Thora Laura Lamba Chowra Bate likhe hai. To zara dhyan dijiye. Aur dekha jaye to Harold Macmillan ne kaha hai manushya ke bare mein yaro ki het gaat over een slagveld, te veel mensen dood, oorlog, tori. Over wat kaha hai Yaruki, het meest bijzondere aan een moderne slagveld is misschien wel de verlatenheid en leegte van dit alles. Men kan dit niet genoeg benadrukken. Er is niets te zien van een oorlog of van soldaten. Alleen de gespleten en geknakte bomen en een enkele inslagkrater van een granaat onthullen iets van de waarheid. Men kan kilometers zoeken en geen mens zien. Maar in die kilometers land liggen verscholen als mollen of ratten, zo lijkt het. Duizenden, zelfs honderdduizenden mannen die voortdurend bezig zijn een nieuwe manier uit te denken om elkaar te doden. आगे में कहा है महाज्ञानी श्री बुद्ध भगवान जी ने भी कुछ मनुष्य के बारे में। बुधा है वॉज एन स्पिरिचुअल लीडर एंड गेबोरन अस सिद्धार्थ गौतम, लीव्ड फ्रॉम 370 टॉट 450 फोर क्रिस्टस। अब बुद्ध भगवान ने कहा है मनुष्य के बारे में यारो कि हाउ द गदाख्तन रेख्त एंड द ब्लिक नेरगेस्लागन, kijk niet op ongepaste wijze naar vrouwen. Lichamelijke begeerte brengt een mens in verwarring. Mahagyani Albert Einstein. Hij was een Duits-Amerikaans natuurkundige en leefde van 1879 tot 1955. Heel veel dingen uitgevonden, maar het bekendste is natuurlijk de atoombom. Al Albert Einstein ne kaha hai manushya ke bare mein yaro ki, verliefd worden is niet het stomste wat een mens doet, maar de zwaartekracht kan er niet verantwoordelijk voor worden gemaakt. Gottfried Bomans, hij was een Nederlands schrijver en leefde van 1913 tot 1971. Oh, Gottfried Bomans, nekaha hai manushya ke bare mein yaro ki, zolang een mens in staat is zijn gedachten te formuleren, heeft hij ze buiten zichzelf in een vorm neergezet en kunnen ze hem niet overweldigen. Herman Brusselmans, hij is een Vlaams schrijver, geboren 1957. Oh, Herman Brusselmans, nekaha hai insaniet manushya ke bare mein yaro ki, alle grote uitvindingen zijn door depressieve mensen gedaan. Een mens kan maar creatief zijn, maar als hij een negatieve ingesteld heeft.
कन्फ्यूशियस है वसन चीनीज फिलोसोफ पुराने जमाने का लीफ्ड फन 479 तक 551 फोर क्रिस्टस और कन्फ्यूशियस ने कहा है मनुष्य के बारे में यारो कि द एडल मेंस इज अनवृकबार मार नीत स्टेफ होफ्ड हेनरी एस हस्कन्स अमेरिकांस अफोरिस्ट एंड स्क्राइवर लीफ्ड फन 1875 तक 1957 और हेनरी एस हस्कन्स ने कहा है मनुष्य हम लोगों के बारे में यारो कि द स्लेक्स्ट गवोंते दी एन मेंस कन हैवन is zich met de gewoonten van anderen te bemoeien. Een heel goeie hoor. Nog eentje van Buddha Bhagwan, spirituele leider, geboren als Siddharth Gautam, leefde van 370 tot 450 voor Christus. Buddha Bhagwan, ik ga een stukje bermen, zoals een stroom uitstuimig voorgaat en niet wederkeert, zo gaat het leven van de mens voorbij en komt het niet terug. Zelfs hij die 1000 jaren leeft, zal sterven en vergaan. En de laatste van vandaag, Kahai, is die William D. Mitch. Hij is een Amerikaans ecoloog, geboren in 1947. William D. Mitch, nicht Kahai, menusje kibarimeruki. De mens heeft de atoombom ontworpen. Geen enkele muis op de wereld is ooit op de gedachte gekomen een muizenval te ontwerpen. Een hele goede doordenkertje hoor. Dus Tanatora Maris en Einstein. Toch maar prie schrotaan heb je aap kuch kahoute udaharan sune. Jo manusje insaniyat ke baare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ye asho me lekar in baaton ko main aap shrotaon ko sunaya ki kuch na kuch to in baaton se hum log zarur sikhenge na. प्रोग्राम को आगे बढ़ाते हैं और एक अति सुंदर मैशअप रख चुका हूं आप श्रोताओं को सुनाने के लिए. प्रभात पंचू को लाते हैं प्रोग्राम में म्यूजिक बाय सेलेक्टा बीट्स विद प्रभात मोहम्मद रफी मैशअप्स.

A masterpiece of composing by Maestro Madan Mohan. Kishore Da ke madhur awaaz mein uit de film Cha Cha Zindabad 1959. To kuch gyan ke baatein ho jaye hamare pipri shrotaon zara gaur farmaye. Purane zamane के कुछ विद्वानों कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने छुटकारा आज़ादी फ्रीहेड के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखकर चले गए हैं. कुछ जीवित हैं और कुछ भगवान को प्यारे भी हो गए हैं और ये बातें मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ. ये आशा उम्मीद लेकर कि इन बातों से कुछ ना कुछ सीख तो हम लोग जरूर सीखेंगे. अर्ज किया है कि देखा जाए कॉन्टेस डियान द बुसाक. सै वॉज एन फ्रांस स्क्राइवस्टर एंड लीव्ड फ्रॉम 1829 टू 1899. और कॉन्टेस डियान ने कही है फ्रीहेड छुटकारा के बारे में यार कि फॉर एन वर्कसाम एंड ऑन्टविकल्ड गीस्ट इज फ्रीये टाइट निट्स अंडर्स दन फ्रीहेड ऑम सेन बीजिगहेड टू किजन. Agar mein kahe Sri George Orwell, he was an English schrijver, ook PS van Eric Blair, leefde van 1903 tot 1950. George Orwell ne kaha hai azadi ke bare mein aur ki vrijheid is de vrijheid om te zeggen dat 2 plus 2 4 is. Als dat wordt verleend, volgt al de rest. Albert Camus, hij was een Frans schrijver, essayist en Nobelprijswinnaar literatuur 1956. Leefde van 1913 tot 1960. O Albert Camus, nek hij. Vrijheid, azadike barmiaruki. Als de mens er niet in slaagt gerechtigheid en vrijheid te verzoenen, dan slaagt hij nergens in. Gerard Rief, hij was een Nederlands schrijver en dichter. Leefde van 1923 tot 2006. O, Gerard Rief, nee, kahe, azadike barmiaruki. Hoofdzaak is dat wij zuiverheid betrachten op eigen lichaam en geest. Eerbied tonen jegens de natuur en lief zijn jegens dieren en vogels, gekooid of in vrijheid, die net als wij in angstige barensnood wachten op verlossing. Een mond vol, maar heel goed. Nelson Mandela Hij was een Zuid-Afrikaans advocaat, politicus en anti-apartheidstrijder. Leefde van 1918 tot 2013. Nelson Mandela Nikahe Azadike Barmiaruki. Zolang armoede bestaat, is er geen echte vrijheid. Agamekai Montesquieu. Hij was een Frans filosoof en leefde van 1689 tot 1755. Montesquieu, nekahe azadi, vrijheid kebarmiaro. Als de wetgevende macht verenigd is met de uitvoerende macht in een persoon of in een bestuurlijk lichaam, dan is er geen vrijheid, omdat men moet vrezen dat dezelfde monarch of senaat die tyrannieke wetten uitvaardigt, ze ook tyranniek zal uitvoeren. Agamekai Mahagyani Sri Krishnamurti ji, in India geboren spiritueel leraar, 1895 tot 1986. Krishnamurti ji nekahai, kort maar krachtig. Voor meditatie is vrijheid nodig. Jean-Paul Sartre. Hij was een Frans schrijver, filosoof en Nobelprijs literatuur 1964 en leefde van 1905 tot 1980. O Jean-Paul Sartre, nekahe azadike barmiaruki. Wanneer in een mensengeest eenmaal de vrijheid is losgebroken, hebben de goden er geen vat meer op. Zeg maar.
Willem Durant. Hij was een Amerikaans geschiedkundige en schrijver. Leefde van 1885 tot 1981. Erwil Durant nikahai azadike barimayaruki. De beschaving begint met orde, groeit met vrijheid en sterft met chaos. En de laatste van vanavond, Kehihei Virginia Woolf. Zij was een Brit schrijfster en feministe. Leefde van 1882 tot 1941. Om Virginia Woolf, Kehihei Azadike Barmiaroki. Om van de vrijheid te genieten, als de gemeen plaats te vergeven is, hebben wij beheersing over onszelf nodig. तुम्हारे प्रिय प्रिय श्रोता भी आप कुछ कहावते उदाहरण सुना जो आजादी फ्रीहेड के बारे में जाता है युहिफ नेट कुनु लुइस्टरन आरम पार सेर लेरेके सिताते दी ओवर फ्रीहेड गान ये शमीद लेकर इन बातों को मैं आप सभी को सुनाया कि कुछ ना कुछ सीख तो इन बातों से हम लोग जरूर सीखे होंगे प्रोग्राम को आगे बढ़ाता हूं और एक अति सुंदर बयान सुनने को जा रहे हैं आप सभी को संगीतकार का शहंशाह और बादशाह द ग्रेट किशोरदा आज मुझे जल जाने भी दो क्या बात है इट्स सॉन्ग जो कभी नहीं रिलीज हुआ इन रिलीज सॉन्ग एक फिल्म बनने वाला था रहनुमा जो कभी निकला नहीं और ये नगमा पड़ा था तो लोगों ने धर दिया है हम लोगों के लिए मिलके सुनते हैं ब्यूटीफुल सॉन्ग किशोरदा और मदन मोहन का कॉम्बिनेशन